ফুকা টুত কচ ডাকন দিগাবে সম্বারাঙ্গন তা যত সরা দিরস তা যে চরা কাটি নাঙ্গে বারে কমুদ্দি থারে মুস্তকো দিয়ান্তম কাতি পান্তাঙ্গানি কাটুত কচ ঙ্গান্তি কয় সমা পুতাম কোন পরান পুটু তালি মুরটো ইকো কাঙ্ক জালু ইকো কাঙ্ক কারপাকি সানি কি সলিরা মুনুতুত মোসা কু তাকাবি বেচি ভোং হয় তাপাতেন ওয়ানি ওয়ানি সলিরা মুঙ্গার পাকি কাঞ্জব রাতুন দুবরবাতি অপ ভোসনুরি প্রিয়া সোমবারে কাটুত কচ কয় বং লানাং লানাং ডিম ojo porengku nek aku kasoran panempu marang sliram nek kaya mangkono katongno pambudim kudu ngati-ati nek nganti leno pandro mutuno jangkam kena tak canda bantepakinang watu kameloso pacaran mustahak.